পয়সায় তো দেশর্চার কাণ্ড তাই সরমীয় আমার মেয় ডোবাই সাইতো দেশর্চার কাণ্ড।